0: উদাহরণ। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনাই বর্ষান্তত শরতর আগমনের পরা রাসক্রীড়ালই অর্থাৎ শরতর শেষলৈ যি এক একাদ্রিক্রমে শৃঙ্খলিতভাবে শরতর নিভাজ অসমীয়া ঠাঁচত বর্ণনা করেছে সেয়া বিরল বুলিব পারি। আধুনিক অসমীয়া সাহিত্যত বিভিন্ন কবি সাহিত্যিকে শরতর প্রেমত বিহ্বল হওয়া দেখা যায়। গীতিকবি পার্বতী প্রসাদ বড়ুয়া এই ক্ষেত্রত অন্যতম। তেখেতর গীতি কবিতাবুরত শরতেই সিংহভাগ শাসন করেছে। শরতর স্ফটিকসম নিয়রসনা শেওয়ালি ফুলর সুবাসে জোনাকস্নাত রাতিবুরত যেন মায়াময় করে তোলে। কবির মন সেই মায়াময়তার প্রতি নিশাসক্তর দরে বারে বারে আকর্ষিত হয়। তারই এক চিত্র পাও তেওঁর এটি বিখ্যাত রচনাত। আহিন মহিয়া শেওয়ালি সরিলে নিয়রত তিতিলে বন, জোনাকত উপঙিল কিহবারে রাগি কেনেবা করিলে মন। শরতে সৃষ্টি করা মায়াময় পরিবেশত কারনো মন ব্যাকুল নহব। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকারও মন মগজু ব্যাকুল করে তুলিছিল শরতে। শরৎ সুবাসিত নিশা প্রেয়সীক লগ পোৱাৰ বাবে ব্যাকুলতা কবিগৰাকীর ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। প্রেমিকাক অন্তরঙ্গভাবে লগ পোৱাৰ বাসনাক শরতর খিৰিকিৰে ভূপেন হাজরিকাই জুমি চাইছে এনেদরে। এটুকুরা আলহুয়া মেঘ ভাঙি যায়, মরুবন হংসয় বাত হেরুয়ায়, মই আছো শারদীয় খিৰিকিৰ মুখত বুকুয়ে বিচরাজনলৈ বাট চাই। শরত মানে শেওয়ালির স্নিগ্ধ সুবাস, শরত মানে মায়াময়তা, শরত প্রেম আর আনন্দর মুকুলি পোহার, শরত মানে শুকুলা নির্মল চিন্তার দুরন্ত গতির সন্ধান দিউতা, যি চিন্তাই মানুহক দান করে উৎসাহ উদ্যম আর প্রেরণার সম্ভার।
1: শ্রীমন্ত শঙ্করদেব শীর্ষক কথিকাটি শুনিলে। আলাপ অনুরাগ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু শাখাত এতিয়াৰে পৰা প্ৰতি শনিবাৰে নিশা 9:30 বজাত প্ৰচাৰ হৈ আছে আলাপ অনুৰাগ। অসমৰ বৰেণ্য শিল্পীসকলৰ কৰ্মজীৱনৰ আধাৰত ৰচিত এই ধাৰাবাহিক প্ৰামাণ্য অলেখ্যালানীৰ ৰচনা আৰু প্ৰযোজনা অজয় কুমাৰ বৰাৰ।

0: তার বাবে কিছু কাম করার ইচ্ছা আছে।
1: খুব সুন্দরকৈ আপুনি কথাখিনি কলে, সাহিত্য চর্চা করিও নিজের ভাতমুঠি মোকলাব পৰা ব্যবস্থা অসমত হয়ে উঠক। আমার অনুষ্ঠান সামরিবর সময় হয়েছে, তথাপিও অনুষ্ঠান সামরার আগ মুহূর্তত আপনি যেহেতু এটি কবিতার কথা কৈছিলে মাছর জোল, সেই কবিতাটা যদি শুনিব পাৰো।
0: নিশ্চয়, কবিতার শিরোনাম মাছর জোল। মানি প্লান্টর দরে বগুয়াবাই ফুরিছে ভাবর করণি, আরও অকন দিম নাকি পত্নীর মাত, নালাগে নোয়ারি বর কাইট, আজিকালি কাইতে বরকই আমনি করে। সুতীক্ষ্ণ বিজুলির পোহরত কপি থকা হাতখনের পরাজয়ী আঙুলিহালত এডাল কাইট বিজয়ী। অকনমান খা, একো নহয় চাও মই বাছি দিছো, বুকুখন খা, বুকু খালেহে ডাঙর হয়, কাইট কম খাব লাগে। অন্ধকারত কপা এজলুকা চাকির পোহর, এখন নকপা হাত, জয়ী আঙুলিহালের মাজত পুনের এডাল কাইট পরাজয়। ধন্যবাদ।
1: খুব সুন্দর, আর দুই এগারীকে পুনর্বার ধন্যবাদ জানাইছো আমার স্টুডিওত আহি এইখানে সময় দিয়ার বাবে। আপনাদের ইপ্সিত লক্ষ্যত আগবাড়ি যাওক আর সফলতার মুখ দেখক, ইয়াকে কামনা করি আজির অনুষ্ঠানের পর মই ভার্গব কলিতাই ইমানতেই বিদায় মাগিছো। নমস্কার।
2: শ্রোতাসকলে ইমানপরে যুব সাহিত্য অনুষ্ঠানটি শুনিলে। কবিতা আবৃত্তিত উপস্থিত আছিল তনুশ্রী চৌধুরী, গল্পপাঠত উপস্থিত আছিল হীরকজ্যোতি বৰুৱা, আর অনুষ্ঠানটির আঁত ধরলে ভার্গব কলিতায়। প্রিয় শ্রোতা, এতিয়া আগবাইছো যুব আবৃত্তির অনুষ্ঠান।